तो है तो भला और क्या चाहिए सागर मालिक की आवाज में। यहाँ पर हम और आपने सुन ले, आपके साथ साथ जरूर मैं भी सुन रही हूँ, ये कहने की बात नहीं है। आपके जरिए से मुझे भी मौका मिल जाता है कुछ अच्छे नगमे नगमे सुनने के लिए। क्या कहना है आपके? द ग्रोस दस्त ऑफ आर द सेन वे मेंशन, de grootste schat op aarde zijn de mensen die van ons houden en ons steunen. Heel hartelijk dank daarvoor. Kunt u gerust zeggen aan de mensen waar u wat aan hebt en waar u denkt dat u minder van hebt, hebt u ook een dankwel woord voor. Een dankwoord voor, want daar leren we ook van. We kunnen ze niet, ze kunnen niet worden gekocht of vervangen. Nee, ze kunnen niet worden gekocht of vervangen. En een ieder van ons heeft er maar één paar. Vriend maken is een daad van genade.